0: तुमको लाश तुमको फाफी
1: यू जानी हम कौन फायदा कौन लीजा फुम फेत ना म्या दौल लीज छोटा हम ती तो ने निश फाफारत छोटा हम से बचा हम से निश फो नाम फाफारत फैजन फाउल उल ना वनाथन चीरा मामी चीवा फसरे सका फाफारत असन रेजा कच फान दी पली वना नहीं फतो के फमा साजो न्यूल लीने फम्यार चो न्यूल ला म्याफ न्यूल ला दे चीतान सिया तो साई नी तो कोई उल ना फुगतन चिफान दिया ना चीर तो उल जान
2: यो हम रेजा का इनसेक्यूरिटी सो रोवटे तुकुन मिसुम रे ते पोतोम रे रते मरता पाकिन ते लासम रुंगटन यहाँ चिफान दी पाले मना mu matunga na stapa ko amle fateran le fitrafitra sa de tratran niorana de ta menjera sasany tapaka amin'ny fil menjera mpoto ototrany amazona azombar kamanara rotra mitsy izy moa rehefa amin'izay resaka maizon'izay amin'ny andro arivariva fotoana afahany manara rotra an'izay mitsy izay zavatra izay
3: tena sahirana mitsy aloha ny vahoaka amin'ny fatapahanjiry tena mijaly mihitsy ny vahoaka amin'ny fatapahanjiry satria ao daholo zany ny herin'ny zavatra rehetra iainan'ny mponina amin'ny ao amin'ny resaka jiry mihitsy le resaka le ao amin'le resaka le ministra vaovao aloha zany de tena tsy hitako moa zany zay olazaina amin'le izy fa ohatrany ohatrany izy de misy fivana firy loatra zany le izy fa ohatrany dineny eo ihany zany ny eo e ny favary loatra n'izao aloha zany de tena fijaliana be mahitsy raha vao le jiry mihitsy zany ny tsisy de efa tena fijaliana
4: anisan'izay mihitsy ny fandriam-pahalemana aloha zany ny fanararotana maro samihafa zay ko zany tena anisan'ny voalohany indrindra zay tokony zahan'ny fitondram-panjakanany mba hijerena akaiky any momba ny hoelafiny a eo amin'ny fatapahanjiro matetika io matoana niova zany ny niova ny governemanta ka raha niova zany ny olona nitondra azy amin'izao fotoana izao a dia mety efa mba manana ihany koa izy zany ny programa anasany efa nahita hoe ny tsy fetezany teo aloha zany de mihitsy manantena fa mety atsara ihany angamba matoana apetraka io zany de mety mahita vahaolana maharitra ny amin'izay jirama zay de hoe raha tsika mahita moa ny vokatr'izay
0: saotra tomboko lahy saotra tomboko vavy.